0: ওই মুংসি কনাম তো উদে নাসি দি বন্নি হাইদনা বাস গামতে চলৌত্রে মখুই মামা দি লেরুমগনি না
1: ইনে ইনে
2: ও কনানো লাইয়ে লাইয়ে
1: ইনে ইনে আমদে থপিরো
2: হাইমা বুয়াই না গইরে
1: ইনে
2: লালা কাখলো সিদা সিদা সিদা ফমু লাও
1: ইয়ানে ইনে
2: লাওনি বুয়াই ফমু লাও ফমু ফমু ইবুয়া নই বাবা ইনে লাকি লাগতে সৈদানি
0: আইনদি সাদব খুমবনি নোানিদ চলার হলপনি মাই লাকসে
2: হাইবনে ফজন খুমবসু ইনে লালবনি কাইজরিবনি হে বয়া
0: বাবা চিব কিনো হেক্ত হাইব আইনে
2: লাকদৌবনি লাকদৌবনি আসিদি ইনে থুনা পিথোনব তৌরনি বয়া
0: ইনে
2: আবুয় ইনে নখইদ কমত সিনগে
0: ইনে
2: নচন মালেমসে মানে হাইবদনে কনাতে মবুং মকজব নতেদো
0: ইনে
2: ইনে হাইরে হিংনব হোদো খে ইবুঙ নচনসে মবুং ওইনে নই খরসিনবিউকো
0: এখনে
2: ইমো ইনে নুদাম সৈদান লাকে বয়া
0: সৈদি সৈবিরকন কইনে
2: ইনে সৈদান লাকে বয়া ইনে খর সৈবসি থাজদ্রবো
0: সৈদানদি লাপিউ ইনে
3: তাবয়া সৈদান লাকনি হাইও নচন সৈদান থাজরকে
0: আদুবদি মালেম ইনে সৈদান লাকনি হাইরিসিদি
3: তাবয়া মতুংদি সেলসে খর থুনা পিথোলগা কই মাসে নইদে সেল আমহন লহল
2: মালেম নংসিমা
0: লৈকাইসিদ একুইদগি সেল লউদবসি মি পায়াম ইয়াম নইদে মালে
3: লৈকাইনে লরসু একুই মাদি তোহল লগে হাইবনি
2: ইমাগি মালেম নং তাবোয়াই দ খরি নু নঙাঙি দুকু
3: ইসাম সামন সিং হাইবনি ইমা
0: ইনে মালেম সি আইনে লাগোসি নুয়াইতব মালে আইদি সেল লহাইদন লাগপনি কো মালে
2: মানি মানি ইয়াদি নে চলুসু হাইদন লাগপনি লাকনব লম্বি লাইরবদি লাকব তাবনি নে
3: তাবয়াইবু নচন সাউব লাইতেদ
0: সাউই হাইবসু খাঙি সাউদি হাইবসু খাঙি দা নাসিদে ইচালেইনে
2: হই হই বয়াই মাসি গাংসিবু কারি নুপিনু নি নংব আস বয়াই সে লাকতব ইয়াদদন লাইবনি হাইরিবসিদি
3: সেলব লাকববু কাইদবগি লাংনিদন লাকবনতে হাইসিবু চুমরইমা
2: নুপা মজানি নে কাইজদন তৌরিবনি নে থুকপনি হে নংসিমা নতে নংবু গরং পরীক্ষা ফর্ম ফিল আপ তৌনি হাইবু তৌরবো
3: আদু চটপদনে ওজাসিং লাইক কন পও স্কুল মাই পুরোদে হাইরে ইসে
2: ইসানগ মিয়ামগে মকক থোনগ কারিগুম লাব লাইরবি এনসং ইনবি মচানি হাইন দৌরিদো
3: এখন মাসিদি
2: ইস মানে হারাওগদ

আকাশ পানি ইফাল সাইকসাক নাই মালেন বুতুং বুজান কচাত তাম্পাবু সাইজান কতং কবি মেতালাম তাম্পাবু মাই মেদেন ওয়েব মিটার ফাইটি মাল্টি পয়েন্ট কচেরু কিলো হাস ফাইট কচাত লেকসা লকনাই থাউরেং কুনাই বমথে সাইজান কতং চাম আকাশ পানি ইফাল লাউ দুক সাইজান কতং চাম চাম তাম্পাবু মাই শিবাজি কামাই দিকুন পদৈ তং ভাই মেকাবম গই কু লাং পাবম কুম আসাই মণিপুর খৌ দিকুন পদৈ তং রেড ক্রস তিমি লাং পাতবমে তিমি হাইতং খিমরি না ইউনাইটেড ইন হিউম্যানিটি তুমি হৌয়ে ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্ট তং সু লম্বই খুনা খোং কু নাই মাই নেতাজি সুভাষ চন্দ্র বোস অবেছিয়া বিদ্যালয় কু লাং পাতবকে কমুং কত কচাও কমে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ইম্ফল ওয়েস্ট ব্রাঞ্চ তং চেয়ারম্যান সু তান ফুবম মে পৌ খুন্দংবম জাদু সিংরি সাকনে লীলা লিলু গোমে গান কো ধর্ম জাত বিজা খাকলাক মাই মাক না খাত সু খা কী না মেরুনে সয়ক তিনকুম তং থিম সুমে তিমি হেরু না গোম বুক চিফ মিনিস্টার পো ইউনাম খেম চালুনে রেড ক্রস লুনে লাভ মেতানোন গোয় তো থনকু সাকনে ইন্টারনেশনাল রেড ক্রস কানে রেড ক্রস সোসাইটি মুভমেন্ট রুনে তিনকুম ফাই লেকচুর খাবু বু মাই গোয় না খুবই না কাতপ মেরে কজাও সেম্বই সু গোমে আসাই ভলেন্টিয়ার কারোর খা লাখ লেকসাই বু মির রেড ক্রস সোসাইটি খুজাবমে আসাই মেগুই রে খত সু করু জাত বিজাত খাকলাক মানা খাকি খাতা খা কী নামে কগে নাইথে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মণিপুর বোর্ড সেমরিন লামাই সাইডো তিনকুম তো মেট্রিক এক্সাম রিজাল্ট আসাই কাউপ কন্থে রিজাল্ট হাই বোর্ড তো ওয়েবসাইট মেন রিজাল্ট ডোট এন আই সি ডোট আই এন খৌনি জাউনুপনি সৈদৌ তিনকুম তো পাস সুমি খান হে ফাই কলেকচার চার পয়েন্ট লেকসাই বদাই সুকন্থে রিজাল্ট হে গ্রেড পয়েন্ট সিস্টেম কুপি টোয়ে গভর্নমেন্ট স্কুল তো পাস সুমি খান লুই ফাই কলেকচনাই সাই পয়েন্ট লেকচার কথম সুকনে কুমলনা প্রাইভেট স্কুল গুলি ফাই কলেক স্কুল কনাই পয়েন্ট তামু বদাইবু এডেস স্কুল টোলি ফাই কলেকচার বদাইবু পয়েন্ট লুর পু সুকনে চলেন চংদাই তামু সুবু ইম্ফল জিরিবম চাং আসাই লোকথন জাংনে খুতুং গুট মানা নুকমই রম পোট পুমে গাড়ি লেকচলপদাইবু সিকিউরিটি তুং টিপমি লিগালে কজাও না জিরিবম খুরিন ইম্ফল থং তৎকন্থে আনি তং জিরিবম চামলা মেরুনে সাই গাড়ি গয় বুংলুং কত এল পি জি

রাধা গোবিন্দের খুঁড়ুম যেই প্রাণ রাধে গোবিন্দ লাইভক্তি রব নানাই লাভ জিলা গেলাম দম চচ্চরুগে হাই দুন নানাই থাউরাং যাব সে লাইপাক মিয়াং লই না নানাই থাউরাং যাব সে তোলব নানাই খিবি কুথাউজাং ইমি এং তাবিউকো শ্রী রাধা গোবিন্দ।